0: এরকম সবার এরকম এরকম কষ্টে সবার এরকম এরকম
1: সন্ন্যাস কুমাওয়ান তুঞ্জে কান শিয়া পুলোহান টাউন থেকে বুকায় মোনা
0: Indonesia
1: tepangi puluhan tahun teh anger kene gitu siak kos keyep gitu lulus.
0: Wuih toh.